0: ভাইন বোনু গীত তো আসু পুরুন নেড়স গীত হাতে আমি কার্যক্রম খেতে বাড়ি থেকে পড়া সুট আপনি মরু আসনু আ কার্যক্রম কেউ লাগু এনে বারা আমি আপ রায় সুছো অমনে আলি শকো অমরে অনপতা মাতে
1: হবে ভাইন বোনু আমার পতু হে কার্যক্রম খেতে বাড়ি ওয়াগড় রেডিও 90.8 FM মুকাম পোস্ট কুপড়া ওয়াগধারা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমার পিনকোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બદલે આપ મને ફોન કરી શકો અમારે આણા ફોન નંબરમાંથી અમારું ફોન નંબર હે 9460051234
0: તો ભાઈન બુનો ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મેં અણસ ટેમ માતે એક ના વિશે ને હાતે તારું દી
1: રામ રામ રામ રામ